আমরাই বিরাট চকুশিপিয়ান চোর যা পায় ও তুই কম্পিউটার কিনা আন দুকেই তো পাইন চাতানি দুশে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাটল এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে হবে স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মনে রাঙে ডাকে তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0125547787 98425541 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।